0: sot me tok pina nga ta ma na nga ta lo ka chi ngan la odi ma cha pik chi nga ta chi de chen okta bazar la ngan la ten duk ten duk po marketing chok po gela song ba sanga ta yi chong se na che no nga ta hati pa ta tene sabla yang ta ro le go ni nga ta army as ka se na ta ta pa sanga ma nga ta ndrung kam char gya le chi je na ya na chok chi chen duk sta na nga ti na le cha song chen la Dena lama na jindak jo se chos tana dena kaspa yure jo ko dena chota ma zamindari na mana tu yun tang na dena nga tang mana thongon speaker na mana mango
1: azu hago so so
0: hago so sin jo
1: ni gazu yong tang yong
0: gao yong tang yong che dimchas po ga du gao manga dim du gao la rin manga du taksa inok le nga bin stap se nok gajar tap se nok ko ko rang tem ji kamini thang ma sang ta ta ta na bin po mana gyo spa yong che ni ya ko na lan po ji nga su pa shur cha jo no le Kodmang po yongguang mangbo no kwena tonske dang mangbo no yongguang mangbo no yale. Means po chibade na ko toraz temji ka gyaga namana do mangbek sapcha yod met kyakwa de tembi ka na shote son sonon gyaga namana mangbek yongwa manok le bins ngun tsok dakse tsok. Ya toga tamatar po korang gore rikmen sochab no dosang patta gubi gyokpo teme ka bing dugi yale. Ti na yang patta gubi kam charukwa market dina yongwa manokwa gyaga na kuspo chede chik chatik dugi yale. Yang ta dim duk kongna daksa nga de yode de. Hol theka tangkan jagar pawne jar no e temi ganga ja e ma kas pa chano matar e tem bunga ta thora sa chi ge korang kon tem bungina le junior ting na mana matar thap cha ma kas pa chano ko ngin na ta sui ji gina ya ga jae ka san mek do de kyo ni sana cho se san ma tem e ka phing na ko rin thap cha sin ja du pali ta nga ta du dilan lanchik khere nang mana mandim ba khot ko score phang se bo jan score phang se bo na gar ta jing bo cham chi score phang se bo bad go sale mata mam ba na su ga din men wal him bad go yong gwang nam yong gu nang thuk thuk jo go sale de chi ga jan nga ta yul ta pi thon bori ngol la chan ma man gyala do de no chan ma bot alu do gajar do de ma che ngi mong la beans ponang gajar patta gobi phulgobi broccoli dene zucchini watermelon ওতে সংমা ঠিকঠাক দো দেন কা কেন দসাতা লো মঙ্গো সংবাসনা না তা ঠিকঠাক জ্ঞান বসনা
1: চিরলি সন্তাক মু ইউস কো ট্রেন দলে গাতা গাত স্পিকা গাত আপ গোস্তু চি জাত গোস্তু মার্কেট পো স্টাডি চো গো শানো গাত স্পিকা গা বাদ গো শানো চিকান বতে নি গাতা তা মা খাচান সচান স্কো টেস্টিং না দেনে তাপ গো শাস বাদ গো শাস পো খাচান রা কোন চু ইবি না খাচান চি চি জং সিনান দলে গাতা ই চি তা বেন না তা সা সপসি পে ইন না জি সোন বো খরাং বো মারদো সি সোন বো খরাং বো মাচি সা ছা সোন মে সোন বো ইউ তাক পো জি ট্রান্সপোজ গ্যালা জি ইয়াং মো ইয়োত কে চিনতে ইয়োত কে দিন মং বাতে ও পাতা মা সং ইয়াং মো চিনতে ইনিং গা গ্যালা গা থু মে থম নে থপকানি সোনব সঙ্গে নাম স্থানা দেনে মিজমিন চাষ ছাড়ুক চুরুক পাতা সোনব খরং বং গেচার গিউ তাক পে গিয়া কোম্পানি গেলে ইয়ংদুক ইজক সিয়ংদুক আবে গেলে ইয়ংদুক দুই ইয়ংদুক দুই ইয়ংদুক না না থুকিউ ছানানি গেলে ছাচার হদে মিনা গোরলাং ছাড়ুক লখর স্তন তক পাং দেনে খাচি মায়ং জুরুক তে চক সিপিয়া ওরে সোন মুনি স্থাকচাত গুন ইউ গেলে দুক আজু কাজু শিক চা তালে
0: ই সোনি তক পিনা আজার ইয়াং লোরিয়া দিল্লি নাং খেমত ইংগাতা নাউশে নাংাতা সংসা ইয়দেন কো ওদে কানাং কোয়াং ইয়াং চালা কাচি গেলা ওদেন লে মানে মাংপো ইয়দেন তা দেন তো সাসপোজ ইয়াং কাকসপো চানাং আয়াং সাবু না চিচিক টং পাচি চিং সি কানা ইয়াং কোং ইউ তা পং দু আচি থং মাস পুস্তক গেলাং দু গেনা লে হাইব্রিড ইয়ত পসানা হাইব্রিড দু চিক তাস পা নমো কোয়া কানা চিন জাকম পাতা চানো পাল লজিক না তা পাতা চানো দেশ টিং মালো মানে ঠিক পাতা চানো কো চি তাং সনো কানবো দেনে তেস সোন সাসপোজ পয়াং আকাস পোয়া চিক ইয়াং গেলাং সোন সেন লে চিয়েজেন সাকিয়াত পোস পোস তাং চিক তাপ পাং চার গেলে মাং ছাতা গা চারাং তাবে দিয়ালি এতেনে ইয়াং ওতে ইয়াং বাজার নামানা বাজার খরনা মাং সিখোমে সাবু না ইয়াং জাগা চিক নিছি না কোই গেলাং দুক জিবে জেনা হাইব্রিড তাব দুক তালো খেসপা তেনে লোজুং কো পাতা সোন সেন পয়ালে জাং সেন তা ই কানে খোন দে চিং আই জাম সিগো সে জেরে মাং নুরি খোন দিয়ালে মাং চাঙ্গারা তাবে পালি তেনে আ দং দুক পালে সাসপোজ গা তা তাং চানা সাম্বাদো তাং গো সে
1: গো না
0: সঙ্গ তা বন গুবি ও তাং চানা লে মনা জ্যাং জ্যাং জ্যাং জ্যাং চিনতে রং তাং পা জুং জুং আ ইয়াং হাল আজুক পং তাং জালে ইয়াং মং
1: ইয়াং মং ওলে
0: গুবি ইয়াং মং তাং না দো চি ছারুক জেরা না ইয়াং মং মনে থেন তাং পা আজ চিনতে ও কো লুজ রে জুং জুং আ কাচি কাচি লুজ পা
1: ওলে
0: দো ইনি মা ফান্তক সারু চি বজনা Coach Achintio Korang Sultan in Dukchan, we
1: are.
0: Deja, young Mutsama Temica Dimstances in Oil. Odo Kakchan Dukpale, Odo young Gubi Topinanga, or the Jesus Kakchan Dukpale.
1: Oh, no.
0: But the young woman, Jung, reading his tongue spa.
1: Oh,
0: no. Young Mukopachan, a much in Mikchaman.
1: Oh, no.
0: Some was on a cop, then Tanspa Jaga Kalison, Jaga Kalison, Achin Mepia Jaga Jagalusan. Well, Sagaritan Samna, the young Mutan Jalea.
1: Oh,
0: no. She was in a co young Mujaka. Katina Pinkston just on Mount Dugamino Commoner. Japochon is in a man among the Gonoco, yes, in Chachinelli, do your pink pinkstones and all the world. Young
1: Cassage.
0: Now start with us, but not Tarsos only. Talo Chignisum, Madame Chen, Tongum Chen Chensik, or someone on Tarsos just for Mark Hartendu.
1: But any thing to pick up, Tinan Dusle, Tangatani, Oli, Tadmina, Natara is. Tous pingsi tapisi zat gochadon jo mala score tap sana pansa na bonani mana mandot tusika chusalcha tusika lupo salcha tusika bizik tap sa minal tacha skanto pito ngima chante ona pito chutang gochaduga hamuna chutang gochaduga chino menna dares ngal na ngira mulo chalo tugu shalkyung ta chola khwang tous pingsi nga ta mana suppose tangs pana phanla ya sonji tas pana phanla thral dan dan chupa khwa ta sten du kocha zixin gu cha desama tus tusika jo gocha khacha ni ra pa gu
0: Kasali, tai, sodmat, saspot tang, chingatang, tugu sokan soks inopaya. Torres ton super cold, dane que, go to the ana, market in a chamin, jade, so go tugu to stand sok inopa. Komataka saspot tang, sana que, coma, que chat tankan, butsigi on, chitong on the summer, loot temica tango, holjas pong temica, and tang pangs and a man of boring. Don't want a man, they pair two stemica, holjas, salan bong temica puchat, then it's hot. Tugun tugun se kwa lut pon ang shoe bana danda ko
1: danda ko pare tang sala
0: ko sat nang shoe nang sat ko ngati ngan me ang se bale shoe sat pro thuk thuga shoe ko tayar go se no lut sat pon ngem lut po medna sat po yong tana dene mando da no yale sat pon ngem lut ta ngem bo sat ang go se no sat po one item de supo de sang ma chom sang go se no yale entik song sin jero pa ga
1: se no chinan na stak bor go se po Katan Rak, the Nedring lay a Lunten Kanga, Mank Kadrin Sodmes called Latin, Gram Gipsaling Bosabatang, Lamola, just as Swiss Hammers at Kansama Kenano, in Askam Mazat can Mampu at Yangamil Mampu in Azuyan, Nambedan Skoda do, ya Makena you do in Azuitangata, letting your formula, when I gypsal to say Galatosi, Loma Potipanabat Pahaguan or Son Kan and Amsin, Tenegadu, and Ostak Togoshan, the Kansama Ken and Okta, Tenegayan in Azu belong to the Tizor Falcon Mamposalas and Detamak and Yungospilano. Then it ring Zalta Mimas and Kal Hangas about on Yana Zatinang, Jeran and Larlin and a Kyonse, Yungo, Spilchas Irivachan, then it's sitting on those lists Yamuskote.
2: Sankalangas tin in a tivatilan tangyampo, the raging pay sunska de degree mekana, yegons pa jun jule.
3: I digimbo, nizan langesla, gaval juni, sonam escore, lonkunsi, chindavzate, Sanchezla, putain pin.

0: Ibo Akashwani le in kasatangi jarangai phunchuk wangmo naz nasul sanajat. Junglam chenme ka shungshkyob italdi kunchi sa thokne chirka chan borchis gyalame shungshkyob mimang se shungshkyob tang toskap zurpe naskap skune donglen joche se italdi kunchi sa thokne gyaspa borchis se skorla shamir zonsponis district highway safety task force se chokspa jik boda zate nok. Zamlik koryu ko nginmo tang delte dirin choklam sar rinanga gya chenmel danika choklam sar zampe thomi nasa gune kar sangrila skul shula zate nok. Sakti zinda chungis pe lopto gun la HPV vaccination Scola, Hagospela Zatenok, Casata Nasul Gun Gipsal Zatisanazat. Shamzong in Nanga, Junglam, a Chenmika, Shunshkubi, Circus Colash, Kajib Zajestang, Rizong Gangpe Nanga, Itogatal de Gunastan Pujas Scola, Zonspon Kunzesangme, District Highway Safety Task Force, Sospajik, Tux the Yotkan, last day to Smiguntanian Pots of Sazatenok, Sospace Caps, Galamika, Shunshkub, Mimanse Shunshkub, Tuskab Zurpe, Donlen Itzirka, Black Sport Gunmostax Churches, Motor Colo Borse, Nasang or Stax, Juste Yargastang Jestang, Las Kuns Panzuni Parla, Roxdale. Yung goshes tsokskunika dos dur gaspa zatenok responsible se gala meshkengan gothaps choches ifia safety protocol ka tampu joste laglen jo goshes khachan gyurtiyot khan bikashit saltenok itus delhi last khun se sponbo gunis dakse ringsla safety initiative julin yot khan gunis ko la shada zadin chik mimangs kunenanga hagus pelches tang tus kap zurpe donglen choches ifia taldi kun gaspa chun yot khan isko la shada zatenok tsokspace kaps ashungshko bipial dani zue nasatang Tuskab Zurpe Ringsla Gozdum Chakan Tunchken Kakjangun, Yodmi Yodiskolang Shikajib Zatenok Etus, Shamir Zonsponis, Laskun Sangma Lachik Dang Chik Stunte, Roxdil Nyampo, Mimase Shunshkobe Toka, Charlas Zaches Laka Satenok, Kong is Tus Tusika Zikstok Zaches, Hagus Belches, Lasgul Shulches Dang, Shunshkob Dang Delte, Tonsagunika, Gurspa, Las Shulchesika Shet Satenok. Diet le chuksne bal vatika mela thangspo thangyam portal dik chwa zate nok e ringsla zongi speton lopta khang sosu lopto guni chuksne lopte rixsal creativity tang innovation gun altana zate nok e to sa ladak su jungas de lopte yontani laskha ge tungchi bhanu prabhas kunosh chui su la thu sa zate nok yang khong is khak sosu na dandur taltik choste angrim lon khan gun la solras gun goste salte nok danduri kha guni thone tlm presentation inanga kharnak lingi model high school high secondary angtangpo bingkeno performing adi karenang a kyagari jinda gyatpe speton lopta khang ang tangpu bingtenok inna degree meskaps dr lotus rapge sir somajat kan boti rhyme si gozuk stendel zadin chek dr lotus la ibe phias chiwa phula jatenok jamling chil danika khoryu ge jak chiche si phia din choklam sari nanga inspired by nature for climate for our future joji nang loga diring cii foundation is municipal committee choklam sar tang jungde la hdfc bank parivartane roks tang yampu ya chinmel danika sangde las gul ji khshula jate nok sangde las gul bo hdfc choklam sar ne gozuk choste choklam sari thum gang pe na tal jik choste nok doms minda gyanang sumchu soru ge sar sangde las gul ina khak len te nok Koryuk Shungshkyob Tang Shichuk Sinangar Sangdi Nasluks Tanpu Borshche Sithoga Tanpu Tangyampu Lothak Chati Yod Khanbu Ngonchuk Stenok Khaklin Khanguni Thua Sindh Public Schooli Gergan Laschit Patang Lopchuk Aldunchu Tunshik Choklamsar Merchant Association Nase Tsongkhang Guntang Municipal Committee Choklamsar Ithuzmi Guntang Bank Manager Tang Laschit Bagun Thete HDFC Bank Choklamsar Ithuzmi Tugis Khaklin Tenok Laskuli Nanga Khaklin Khan Gunis Mimang Zomsi Nasa Guntang Tomi Nasa Gun Sangma Laksmo Tang Khoryuk Gun Manga Tangspo Gyur Chukstenok I Laskul Chulches Migji Khoryuk Skorla Hagus Belches Kimsesh Kala Se Donglen Choches Tang Khoryuk Shunshkyobi Nangash Chitsuk Simimang Sangma Kaktus Gushes Iskola Sposupa Yashket Chojas Penok Dering Shulkan Sangdi Lasgul Iskola Joglam Sari Merchant Association Itipa Fayazul Rehmanis Shadazats
1: Daksa Gata Zampa Gata Municipality Gata Jurisdiction Sompa Nifanla Gata Zampa Gala Gale Sangata Lagmo Sompte Nok Tu fais la municipalité en Azimane, Nintapane, tu sais, chez une. Ratonne conique à Mune, Yonste, Lagmot, Joste, Jadu, Wadu, Mata, Chi, Nata, Gandigi, Nakuti, Charu, Tene, Juazi, Victorak, Tene, Daksa, Ika, Choklam Sala, Dembenang, Nins, Commes, Perec, Chiduzena, ইরিকা দিমবে নাং পোমো লাঙ্গা যা মা দিক্কত মাংপো ছা রুকচা যেন ইকা গাজা প্রপার গাজা ইনকা পাবলিক টয়লেট চিক মেত দেনে তিয়ে ফিয়া গাজে পুরা হাটি পে ছাপ সুতেং এ মুনসিপালিটি এক্সিকিউটিভ অফিসার লা মুনসিপালিটি গাজে দেনে বডি গাজে নিং তাপা নি রিকোয়েস্ট চেন জু বক্সেস ইউ তা গাজে গ্যা বা গাজে কমপ্লেক্স ইউ তো গাজে রিনোভেটিভ ইউ মোল তিন দেনে তো ইয়ান না তো মান না গাতা পাবলিক টয়লেট চিং গাতা ই জাম্পা মার্কেট না ইউজ চেস দিমবে নাং খাপচান দু কুচা গাতা দিক দু পোমো লা দিমবে প্রবলেম ছা রুক দেনে মি চিমি মাপাওন্দো ভিজিটার্স মাপাওন্দো দেনে দিমবে না মা ঠেলবা ছা রুক গাতা ইকা মেন গাতা মার্কেট চিং গাতা পাবলিক কনভেনিয়েন্স চিমবে না দিমবে না ঠেলবা ছা রুক
0: বিজেপি লাদাখ ইগোসং গুনেজ দে জিগেস নেতুব জুজিলে জিসকোর আজাতে জুজিলে কাগ্যাং খুং পুচেস ছারজি কালাস ডুলিন ইউ খান গুনেজ কো লাশ কারজিব জাতে নক বিজেপি গোসং গুনে ঠোয়া বিজেপি লাদাখ এঠিপা টাশি খাচু বিজেপি স্টেট জেনারেল সেক্রেটারি জম্মু খচুল তাং লাদাখ অশোক কল এমএলএ ডক্টর ডি কে মানিয়াল এমএলএ ডেলি অজয় মাহাওয়ার রাজকুন সোসপা লেস দেপুন জুরবা টাশি গ্যালসান থেতে বিজেপি স্টেট তাং রজোয়ে গোসং গুন অজুক্স।